এগনি যমুনা আতে ভরি ভরা উঠে জোর কদালি খন্দা এগনি যমুনা মেরে গুনি এসে গীত ভেট লাখি ভন্দা এগনি যমুনা উজাল